0: পানে কাম্মা শব্দ ভয় পড়া সরিষে ভন্ডে ভয় নে তাই পানে ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুন জান্স শর্মা লাগেক ছু মহাজুর লাই পশু শরীর পনি বনায়ে
1: একই গুঞ্জ পুরুষ মাতার পনি হুঞ্চন কি পাগল শরীর আসাই গুণ ভাই কাম নারী আরুলে রোপুন হারে কে গরী

চাঁদি কললা কে বয়ে কলা মন ধনে কেলে ও চারিলাই কটক তিমলাই রাত মাট থামায় কড়ক কমের আপাক জানো ডাঁটে মারি জানো থামায় কড়ক কমের গারগারি খাও কি বিদে চালি যাও কি দমন দমন থামের দবিলে ধুঁদাই বঞ্চু রুদাই রুদাই দমন দমন ছামের অসারা মাস কো ভারি রামরা গাছ কো বাঁধি ল্যাউনে লড়

0: চারিকট পারি গার তামা কাই বাড়ি মইতা পারি বচা গাও দানাই লাই রাখনে ওদান সারাই থিয়া মনাই রাখনে পাইনা ঠাও আজা তামলে মিঠাই কাজা খাই চিনি চিউরা কসারা খানে কাঁচায় মানেক সাঁচা চিনি চিউরা কসারা সুনাক ডোকা উগারে রায়ের দা গাইসা করি অসারা খানে কাঁচায় মানেক সাঁচায় গাইসা করি অসারা
1: हस्त धन्यवाद मैले आएर यहाँ रेडियो सैलुङमा दुई चारवटा गीत भरेर गएको छु।